0: নিদি আছে তাজা খবর নিব কারণে আমি খান লাগা এক সেন্ডেলস এ আই আর নিউজ সেলার্স আর এ আই আর আন্ডার স্কোর কোহিমাদি ফলো করবি আপনি কানবা এইটো খবর নিউজ অন ইয়ার অ্যাপ আর ইউটিউব চ্যানেল এ আই আর নিউজ কোহিমাপরা শুনি বলে পাব ওয়েলকাম ব্যাক আপনি খান সামলাগা খবর শুনি আছে দেশপুরাদে খেত বাজা অভিযান ক্যাম্পেইন জুন এক তারিখ পর ত্রিশ তারিখ তাক রাখিয়া লাগা ভাগ দিয়ে আইকার কৃষি বিজ্ঞান কেন্দ্র কেভিকে ওখাবরা এটা ওয়েলনেস কাম ইনপুট ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম দ অল রিফিম বস্তি দিয়ে আজি রাখি কেনা সয়েল হেলথ আর সাস্টেনেবল খেত বাড়াই দিয়ে যোগা করেছে কেভিকে সাইন্টিস্ট পর লেকচার্স আর ডেমনস্ট্রেশনস অর্গ্যানিক ফার্মিং সয়েল স্যাম্পল কালেকশন সয়েল টেস্টিং সয়েল হেলথ ম্যানেজমেন্ট আর বাহারি খেত দিয়ে সাস্টেনেবল ক্রপ প্রডাকশন দিয়ে রাখিছে বিশ 200 ওপর কিষাণ খান ফার্ম মহিলা আর রুরাল নওজওয়ান বা প্রোগ্রাম দিয়ে ভাগ লই কিনা তাই খান লগতে ইকো ফ্রেন্ডলি ফার্মিং আদাত আর নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট নিয়ম মিলাই রাখি বলে মনোঠাই দিছে বারো সাল সময় ইন্ডিয়াবরা বিশ্বী বাদলাভ কাণ্ড সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস লাগা প্রিন্সিপাল বা জারি রাখি কিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাগা সপনা থাকা লিডারশিপ নিশ্চিত হয়েছে এই সময় মোদী সরকার বা গরিব কিষাণ মহিলা আর নওজওয়ান লাগা ভালাই আর ইম্পাওয়ারমেন্ট কারণে বেশি ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভস কান উঠাই রাখিছে আকাশবাণী নিউজ পর আপনি খান লগত একটা স্পেশাল ফিচার দিয়ে বারো সাল বিশ্বাস কি বিকাশ কি জন কল্যাণ কি দিয়ে আনি আছে আজি আমি খান বা দেশ লাগা হেরিটেজ সুরক্ষা রাখি কেনা বাড়াই দি বলে সরকার বা গাদামথাই দিয়া দি একটা রিপোর্ট শুনি বলে পাব
1: জয় জাতীয় সাল সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাগা লিডারশিপ নিচে ইন্ডিয়া পারা কিছুমান ডাঙর ইনিশিয়েটিভ উঠাই কিনে নিজের সিভিলাইজেশন লেগেসি যদুম করিয়া ভাড়াই দিয়ার লগত সেলিব্রেট করেছে সবসে কামিয়াব সময়টু জানুয়ারি 2024 কিতিয়া প্রধানমন্ত্রী মোদী পারা রামলালা লাগা প্রাণ প্রতিষ্ঠাটু মহান শ্রী রাম মন্দির অযোধ্যাতে পারফর্ম করে কিনে সেঞ্চুরিজ পুরানা ইচ্ছা খান পুরা পুঞ্জাইছে উজ্জয়ীন মধ্য প্রদেশ দে মহাকাল লোক প্রজেক্ট লাগা পুইলা ভক্ত দেশ নিমিত্তে অক্টোবর 2022 তে ডেডিকেট করেছে প্রজেক্ট লাগার খরচা তো 850 কোটি টাকা নিচনা আছে মডার্ন টেকনোলজি লগত এআই এনেবলড মনিটরিং সিস্টেম চলাই কিনে মহাকাল লোক পরা হেরিটেজ আর ইনোভেশন লগত সুন্দরপাড়া মিলাই কিনে থাকি আছে বারাণসীতে কাশী বিশ্বনাথ করিডোর টু ডিসেম্বর 2021 তে খুলাই কিনে পিলগ্রিমেজ এক্সপিরিয়েন্স দিয়ে বদলাব দিয়ে কিনে পবিত্র কাশী বিশ্বনাথ টেম্পল টু রিভার গঙ্গার লগত সিদ্ধা জড়াই দিয়ে আছে 2014 পরা লই কিনে মার্চ 2025 তাক তে কাম খান 580 অনতি প্রজেক্টস খান কাশীতে শুরু করে কিনে পুরা খরচা তো 48,000 কোটি টাকা হয়েছে এটু বদলাব ইনিশিয়েটিভ পরা দেশ লাগা কালচারাল রুটস তে কমিটমেন্ট রেখে লগত আহি থাকি সময় লাগা অবস্থা মানি যাবলে ইচ্ছা দেখাই আছে কোনো আকাশবাণী নিউজ কইম
0: আৰু ইন্টাৰনেশ্যনেল ডে অফ য়োগা হবলৈ চাৰদিন বাকী থাকি কিনা কমিউনিটিজ বা গ্ল'বেল ইভেণ্টটো থিম য়োগা ফৰ হেল্ডি এইজিং নিচিদি চেলিব্ৰেট কৰিবলৈ তৈয়াৰ কৰি আছে আফজাৰ হবলৈ থকা সময় আকাশবাণী নিউজ কহিমাবা য়োগা প্ৰেক্টিচ কৰি লগা ফাইদা দি এটা স্পেচিয়েল চিৰিজটো আনি দি আছে আজি আমি কানবা পষ্টিয়াৰ দি দৰকাৰ ৰাখিব ভাল পষ্টিয়াৰ্ছ পৰা বেলেঞ্চ সুধাৰ কৰি দি মাজল বিষা কমটি কৰি দি আৰু চাঁচ লোৱা উঠাই দি আছে পষ্টিয়াৰ্ছ কান দাদা চানা নহ'লে মাউণ্টেইন পোজ পৰা ষ্টেবিলিটি বঢ়াই দি কিনা কমৰ ৰাচি দি কনজেশ্যন থাকিয়া চাফা কৰি দি আৰু পষ্টিয়াৰ ঠিক নোহোৱা কাণ চিঠা কৰিবলৈ মাদাত দিয়ে ইণ্টাৰনেশ্যনেল ডে অফ য়োগা হ'বলৈ থাকিয়া সময় দি আহিবি আমি কাণ পৰা একটা হেলডিয়াৰ আৰু আহি থাকিয়া সময় বেছি বেলেঞ্চ ৰাখিবলৈ কমিটমেণ্ট ৱাপাচ ৰাখিব খবৰ সৃষ্টি হেডলাইনছ দুবাৰ জনাই আছে নাগালেণ্ড গভৰ্ণৰ বা ষ্টুডেণ্টছ লগতে ইণ্টিগ্ৰিটি হিউমেলিটি আৰু ছাৰ্ভিচ মানি ৰাখিবলৈ অনুৰোধ কৰিছে এন বি এছ চি টপাৰ্ছ আৰু এচিভাৰ্ছ লগতে সন্মান কৰিছে চেঞ্চিছ অথৰিটিজ বা নাগালেণ্ড চেঞ্চিছ 2027 কাৰণে তাইয়া বঢ়াই দি কিনা বেছি ইনিচিয়েটিভছ কাম ৰাখি আছে নাগালেণ্ড হেল্থ ডিপাৰ্টমেণ্ট বা টুবাকো আৰু নিকটিন থাকিয়া প্ৰডাক্টছ ফুড প্ৰডাক্টছ দি মানা কৰি দিয়াৰ ওপৰত ক্লাৰিফাই কৰি দিছে আৰু লংলিং বা ষ্টপ ডাইৰিয়া কেম্পেইন 2026 লক্ষ্য কৰিছে আৰু এইটো লগত আজি চামলাগা খবৰ ইমান শেষ কৰি আছে শুনিয়ে থাকিবি আহিয়া কালি পূজোৰ 7:25 নাগামিজ খবৰ আনি দিবলৈ আছে
2: Good evening, this is Akashvani Kohima. I am on alert the knee with the evening news. First, the headlines. Nagaland Governor urges students to uphold integrity, humility and service, honors and BSc toppers and achievers. Census authorities in Nagaland intensifies preparations for Census 2027 through large-scale initiatives. Nagaland Health Department clarifies enforcement of ban on tobacco, nicotine laser.